0: Ay mo tantay kinabo hero ya dureng baburam soy ondo o agnya juli kolote. Ila air pabo ayumia tisingi bepata jagar tekniki sicha bisere. Tekniki sicha cilika abu e jibon re esukure paiti emia ondo tekniki sicha cilikin cilikin paitre dengga ema bue ondo tekniki sicha cina atana. Nen bisere kin jafagar tana Sankar Siddhu ondo Jagannath Hesa lote. Ila marbu ayum kinya.
1: Lakasing mian ko pulaling yung patag na ente akinte itige on room ko sa kanya jual ge
2: jual jual
1: ando mar aben hagako on room juga jagar ko ben
2: alin yun to Sankar Siddhu hato chimisay Kantnagar block kete no artaman ra aling adiwasi o samaj masaba kala sanskritik bawan harigupo chay basar ling
1: ando noila to aben sinaben chikit na wait ko
2: na abo artaman re हो बसारिया ओल पड़ा जी अब लिपि वरन चिति लिपिते पन ओल पड़ा कंपनी को अदिंगते ओखना सेशन तना
1: ये ये
2: इने इन रे अलिंग ऑफिस बीरर ची ऑफिस ऑपरेटर ची कंप्यूटर ऑपरेटर रूप रे अलिंग
1: तो तकनीकी पार्टी को बने लिया
2: ये
1: तने तकनीकी पार्टी दो सबिन तेरा दरकार हो बनतन गया तो चाहे ओल पड़ा रे अब क्षेत्र बोल लिया चाहे जाना बैती आ रियो जितना आ रियो ndo nen tekniki paiti ria ja aben nelatan aben ndo nen dia kising e din re chilke gunong mena ando nina china tana arte tekniki paiti china tana
2: sari ka ji agar tekniki paiti arte bu lelar da tekniki ol pada pabu jagar na ar de koi baniya bana na chilke tekniki ol pada bu menar da sida sida direct roop ro kona nelo ti ado ITH diploma
1: ha
2: enen patu padawa padan chana enen ria jo party na bune ler do ITI re bol ler do fitter ko mina electrician ko mina ene inka ge diploma re mina computer ria diploma ko mina inka ge ipen ipen ipen ipen department ria diploma hoba
1: hoba aben do kon maro bina mana
2: na ling vartaman do computer ria
1: acha
2: diploma ria mina isatte inare jankari banite mina ling
1: acha acha तो अबुनन कंप्यूटर रिया तिसिंग दिन रिया नन तकनीक रिया दुर्का चिमिन मिना
2: सरगु नेलर द ना बरसिंग जान पार्टी गु नेलरो सबिन लेखन तकनीकी खूब तो हो बलतना ना अलम चिल के लंग जगरतना जगरतन ते जाना कुरान लगा ये मुरी गतना ना तकनीकी खूब तो कुरान लगा ये मुरी दे ये गतना अगर तकनीकी नन वेत्रो ना राजोड़ो कान इन दोनों मिना जो आयन पेन हगा मसे को मिना को इनको जो नेन कुरान कलम बटे दे ये
1: सारी कदी
2: नेते ना सबिन लिखन अरब लेर दो सबिन लिखन अरब तकनीकी चलो जुड़ा मिना ना जैसे हतुई ते बाजार जो कोई बहुजू रो गाड़ी घोड़ा रो दुकने बहुजू है इन तकनीकी रूप ते बाई कंते साधन संसाधन को गतना इनका गे अब सनी सनी रन को ना बरसिंग पोंटो को जगारतना इन तकनीकी क्रिया एक बागतना इना इन रूप रे वो जगर जपगर इनाते हुआ वा इनका गे टीवी रेडियो सभी लेकान चीज जांच में भी अबो मुसिन चीज वो मैंने हाँ
1: ये
2: ना सभी तकनीकी चीज रे कुछ
1: ये या तो जैसे अबो कंप्यूटर रे वो मैंने नहीं दिख रहे रे हिनारी आ चिल के ओकन ओकन टाइप करे पाइट रे हो जाते ना
2: तो रे कजिन इन्नरी अबो मिलने रे तो मुनो दिख लेंगे तो इन्ना रिया इमी चलन काटे के ना ना बरसन चलो नेनरिया इनका उबाय ना कि अब वो आए तो ने नेनरिया पार्टी उकुड़ो वो ना
1: प्रेजेंट नहीं है
2: ना जाचिल के विंडो सिटी अगर जन्म हुआ इनका सबसे पहला चीज है आधार कार्ड वो भाई है
1: हां
2: आधार कार्ड उससे पहले आया जन्म प्रमाण पत्र वो भाई है इना को सभी ने ना बरसन ऑनलाइन तक पार्टी उबनता ऑनलाइन इन के कंप्यूटर रूप रे ने ना पार्टी हो बन
1: हो बन हां
2: या ना अकिने जान फॉर्म ये जाना जितना अरबो परिया आधार कार्ड वोटर कार्ड जाना हो सभी ने ना बरसो कंप्यूटर तक एन पार्टी को सेशन तल सेशन
1: सर का जी के ची नेन जोगरे ची नेन दिपलिंग जाना रियो उनको इते उनको पार्टी को सभी तकनीक लिखते हो बंद तन जैसे बिन जगह कर ची तकनीक में ले तो इपन अपन ऐसे पूरे में ना गाड़ियों तकनीक इतने मोबाइल मोबाइलों तकनीक इतने कंप्यूटर तकनीक इतने अपना तो मुझे उसने इन्ना को सभी तकनीक रिया जिनिस के तना तो हिना अब शिक्षा रे yani senior e ol padav kore ninare paiti chilke hujuk tane
2: na jese ol padav re abu menle re do eso pura chi jinka mina abu kitab rokte okna bu ol padav ya na abu niyat kahani ke agar bu kitab rop ro lakante abu padav ya indaina molong re imin aja ka ulu tane ene nage agar ek tekniki rop re film che picture rop re ya audio rop re ene na jabu ayumia chi bu neli abu inda ene na turant ra abu ene riya kahani ki nare jana ro abu jo inta ate ko jagara bu tente ina turant re ina ulu ri ke tai bu na chul ke agar bu mene ki ni kahani ene na ke film rop re agar bhai ke na turant re ene ulu tai bu
1: মানে ফিল্ম কলালে না দো আবু এন তকনিকি রূপ লিখাতে কম্পিউটার লিখাতে গে বাইও তনা ইয়া তো ইনারে চাহে না বর্ষে রিলস কো মনে ইয়া দুরেন কো মনে অ্যালবাম কো না কো সাবিন ইনাতে গে
2: বাইও সাবিন ইনাতে গে বাইনতে
1: সারি কি আন্ড ও নেনরিয়া লাপা আবু সমাজ চিলকে নামে তনা
2: গর লাপা পাবু মনে রে দো না আবু হুদরে কহি না কে অল পড়াও রে জকু এ তলন্ত মিনা আবু লেকিন এনরো না আ abu airpa esu spirit te je tebu badawan kana ene enre esu pura jagare abu na minare lapal dekan cheez bu nel daiye na chilke jata are dukan ro abu bazar par bu nel ko inta kahin na kahin abu e samaj samudaran ko abu inta are lapa ko dekana party ke te inta ke abu jana ga jana office riya party ene inta aro এসব পুরো লাপানাম তান গিয়া পার্টি কেতে ওটা ইনকা কি স্কুল কলেজ করে না হার স্কুল কলেজ করে হার অফিস রে হার দোকান রে সাবিন তে কম্পিউটার পুরো কেতন ওটা কম্পিউটার চালাও তানক ইনতার দরকার হব না ইন কম্পিউটার কো বেতন রে এন এন এন ফিল্টার আবু পার্টি কো আবু কো নাম দেই
1: কম্পিউটার আবু জেসে আবেন নেন্দে বনি জানকারি মিনা কি কম্পিউটার চিমিতে এতন তে দরকার না ইনকা স্কুল রে লালি মেনা গিয়া ইয়া কো এতন তান গিয়া তো এন দে চিমিত ন ওয়েতে এতন তে দরকার ইয়া কোন কো এতন তে দরকার মুহূর্তে
2: ইমারিয়া মুহূর্তে বললার তো না বর্ষ এসো বানি এসো পুরো এ স্কুল প্রাইভেট সেক্টর রে স্কুল করে পুরো এতে মিনা
1: হ্যাঁ
2: সি প্রাইমারি লেভেল এতে গে আকো কম্পিউটার কো এত কো তনা এন দে এন রে এসো পুরো জানকারি না আকো তার ইনকা হবা ও কি ক্লাস 10 যে কো বটন বটন তে এসো বানি কম্পিউটার রে পকড় কো বাই ওয়া ইনারিয়া সব বানি টাই হই ইন আকো চিলকে ম্যাট্রিক কো পাস হে ইন্টার লেভেল রে জো ভি ফর্ম কো হই ইন ইন আকো তে কো করে দেই
1: রে দেই
2: না চিলকে अगर ইন ইন গবু মেনিয়া মুন সময় আবু ওল পড়াও কেন রে তো না ইনারিয়া অনলাইন লাগড আবু অনলাইন সেন্টার কো সেনো ইন তা দুক তাবি কে তা আবু পার্টি
1: পার্টি ন পয়সা ওই মেতে
2: হবা পয়সা ওই মেতে হবা ইন তো খরচা ন কনার চে নে রে মিনা ইন না চিলকে আলে গাম কো ভ্যাকেন্সি কো হই আলিং তেলিং নামে ওন্ড আলিং তেলিং পরে
1: ইয়া
2: ওন্ড আলিং সাত্রে কোন কোন কোটাই ইন কোলিং দেঙ্গা দাই ইয়া হ্যাঁ ইয়া দেঙ্গা রে উপরে আকো পাতে যাচমি দেঙ্গার সহায়ক কো এমালিং ইন আলিং তেলায় তান গি
1: তো মানে ইন দো না আব যদি বলে লিয়া কি সুমেন পার্টি নামে হিনা এতকে তে এন ওড় উসমেন দো কাওল বিতে দরকার নিনা পার্ট মানে এতকে তে মানে আপন তে কোন পার্টি দে ইয়া কোন লাভ মিটদি আপান তেনাম পাইটদি ইনতে
2: সরক জিনা আগর নিমারি আবু জগরতনা তকনিকি জ্ঞান রে আগর বললিয়া আগর আবুতর তকনিকি জ্ঞান রে মনের দনা বর্ষম কম্পিউটার কে বাদ মোবাইল রে চলন এসো পুর কম্পিউটার রে লগভগ পাইটি আবু মোবাইল তে রে হবা ইনদো মোবাইল রে আগর তকনিকি হিসাব তে বললিয়া না জেসে খেতি কেসে করনা হ্যাঁ নিনা আগর ইঙ্গাকো কো জাই রে বলি কুয়া এন্দো নেনিমারি আগর এতন লাগি দাবু না আ নিকা গামা সময় আবু গো গটানতে হবা ও এন সময় সি চিলকে কো সি এ ভগা চিলকে কো হেরিয়া এন এন আবু পার্টি কোন দৌরান রে কো এত দাইয়ে এন এন রে আগর আবু মোবাইল এন তকনিকি রূপ রে এতন রে তুরন্ত রে 10 মিনিট 5 মিনিট রে তুরন্ত রে কাগে নে নিকা কো সি এ নে নিকা কো হেরিয়া নে নিকা মারং এন নে নিকা কো হেরিয়া তুরন্ত রে এন না এত কি এন জ্ঞান সে তুরন্ত রে না
1: নাম আবু তো জেসে সিও মি একটু তকনিকি মানে এসো সময় রে তকনিকি পার্টি মিনতে বাবা মেন্দো সিও তো আবু কোর্স করো কাবু এডি ই কোর্স তো মেন্দো না মশিন তো কম্পিউটার কো ইয়া জান আবু ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮᱫᱚ ᱢᱟᱱᱮ ᱥᱟᱞ ᱵᱟᱨ ᱪᱷᱮ ᱢᱟᱹᱦᱱᱟᱹ ᱤᱱᱠᱟᱹ ᱠᱳᱨᱥ ᱵᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱮ ᱵᱟᱵᱟ ᱛᱮ ᱢᱟᱱᱮ ᱟᱵᱚ ᱦᱤᱱᱟᱹᱛᱮ ᱦᱩᱡᱩᱜ ᱛᱮᱱ ᱥᱤᱴᱤ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱭᱟ ᱤᱝᱜᱟᱯᱩ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱭᱟ ᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱚ ᱛᱟᱱ ᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱱ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ